0: www.gov.in আবেদনের শেষ তারিখ 10 জুন। কর্মচারী চয়ন আয়োগে ভারত সরকারের বিভিন্ন বিভাগত খালি হওয়া 12,256টা গ্রুপ বি আর গ্রুপ সি পদর কম্বাইন্ড গ্রেজুয়েট লেভেল এক্সামিনেশন 2026 এই পরীক্ষার আয়োজন করেছে। জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার পদর প্রার্থী ম্যাথমেটিক্স বিষয়ত উচ্চতর মাধ্যমিক পর্যায়ত কমেও 60% নম্বর পাই উত্তীর্ণ হওয়ার উপরও স্নাতক হব লাগিব নাইবা স্ট্যাটিস্টিক্সক বিষয় হিসাবে লৈ স্নাতক হব লাগিব। স্ট্যাটিস্টিক্যাল ইনভেস্টিগেশন গ্রেড টু পদর ক্ষেত্র প্রার্থী স্ট্যাটিস্টিক্স ম্যাথমেটিক্স ইকোনমিক্স ডেমোগ্রাফি পপুলেশন স্টাডিজ অপারেশন রিসার্চ ইনফরমেশন টেকনোলজি কম্পিউটার সায়েন্স কম্পিউটার ইঞ্জিনিয়ারিং কম্পিউটার টেকনোলজি কম্পিউটার এপ্লিকেশনস ডাটা সায়েন্স বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সক বিষয় হিসাবে লৈ স্নাতক হব লাগিব। আনবুর পদর প্রার্থী স্নাতক হব লাগিব। বিতং তথ্য আর আবেদনের ওয়েবসাইট ssc.nic.in আবেদনের শেষ তারিখ 22 জুন। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডে 11,127টা এসিষ্টেন্ট লোক পাইলট পদর আবেদন বিচাৰিছে। দরমহার নিরিখ আরম্ভণিতে মাহে 19,900 টকার অন্যান্য বানস থাকিব। প্রার্থীর বয়স 18 বছরৰ পৰা 30 বছৰৰ ভিতৰত হব লাগিব। প্রার্থী উচ্চ মাধ্যমিক পরীক্ষাত উত্তীর্ণ হওয়ার ফাইটার ইলেকট্রিশিয়ান ইনষ্ট্রুমেন্ট মেকানিক মিলরেল মেইনটেনেন্স মেকানিক মেকানিক রেডিওর টিভি ইলেকট্রনিক মেকানিক মেকানিক মটর ভেহিকল ওয়ারম্যান ট্রেক্টর মেকানিক মেকানিক ডিজেল হিট ইঞ্জিন টার্নার মেশিনিস্ট রেফ্রিজারেশন অর এয়ার কন্ডিশনিং মেকানিক ইয়ারে যিকোনো ট্রেডত ITI সার্টিফিকেট থকা হব লাগিব নাইবা মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স বা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং ইয়ার যিকোনো শাখাত ডিপ্লোমা থকা হব লাগিব। বিতং তথ্য আর আবেদনের ওয়েবসাইট indianrailways.gov.in আবেদনের শেষ তারিখ 14 জুন। ইন্ডিয়ান এয়ার ফোর্সে ফ্লাইং ব্রাঞ্চ গ্রাউন্ড ডিউটি টেকনিক্যাল ব্রাঞ্চ আর গ্রাউন্ড ডিউটি নন টেকনিক্যাল ব্রাঞ্চত খালি হওয়া পদ পূরাবর AFCET 2026 এই পরীক্ষার আয়োজন করেছে। পদর সবিশেষ শিক্ষাগত অর্হতা আর বয়স আদি বিতং তথ্য তথা আবেদনের ওয়েবসাইট indianairforce.nic.in আবেদনের শেষ তারিখ 19 জুন। নিয়োগ বাতরি ইমানেই।
1: আকাশবাণীত বিজ্ঞাপন দিয়ক অগণিত শ্রোতার কাষ চাপক।
2: আওয়ার ভয়েস গেটস ইউ হার্ড এভরিওয়্যার।
1: বিজ্ঞাপন জনসাধারণক সজাগ করিবলৈ আর সরকারি আসনির বিষয়ে অবগত করাবলৈ আমার ফোন নম্বরটি হৈছে
2: 6900453528।
1: আকাশবাণী গুৱাহাটী সর্বক্ষণ সর্বত্র আপোনাৰ সৈতে।

মনা কোন বিধাতাই সাজিলে তোমার পদুম চকুটি চমক নীলা বিজুলিরে গোলাপ কোমল পাহিতি এই চমকর ভমক।

মনা নাই পাখি মোর উড়িবলৈ নহল মই সগাতি ভাই নাই পাখি মোর উড়িবলৈ নহল মই সগাতি মোর প্রেম তুলসী তলা জল

0: পুনরুদ্ধারত যুব শক্তি হৈছে রাষ্ট্র শক্তি আজির ছাত্র ভবিষ্যতের ধরণী স্বরূপ আর দেশের নির্মাতা আমি স্বামী বিবেকানন্দই যুবসকলের প্রতি রখা আহ্বানের অনুপ্রাণিত হয়ে উদ্ধত হব পাৰো। সম্প্রতি সোশিয়াল মিডিয়ার যুগ গতিকে আমি এই প্লেটফর্মখন ইতিবাচক চিন্তায় কার্যতর করলে সমাজলৈ ই সুখের বার্তা কড়িয়াব। আমি যুবক যুবতীসকলে সোশিয়াল মিডিয়া অর্থাৎ সামাজিক সংবাদ মাধ্যমের জড়িয়ে পরিস্থিতিতন্ত্রের পুনরুদ্ধারের আন্দোলন তীব্রতর করে তুলব পো আর ইয়াক সমাজের হীরায় উপহীরায় প্রবাহিত করব পো। আমি যুব প্রজন্মায় এক মহান লক্ষ্য আগত রাখি পর্যাপ্ত পরিমাণে বৃক্ষরোপণ করব লাগিব। বৃক্ষরোপণ করে সংবাদ শীর্ষ দখল করলেই নহয়, গছপুলি সমূহের সংরক্ষণের যথোপযুক্ত ব্যবস্থা অবলম্বন করব লাগিব। পরিস্থিতিতন্ত্র পুনরুদ্ধারের বাবে আমি যুব প্রজন্মই গাঁয়ে ভূঁয়া থাকা ক্ষুদ্র আর কুটির উদ্যোগ সমূহক এক নতুন রূপ দি কার্যক্ষম করব পো, যার জড়িয়ে পর্যাপ্ত পরিমাণে মরাপাটর মোনা, মাটির পাত্র, সূতার কাপড় আদি উৎপাদন হয়। তারপরে খেতিপথারত বাঁহর বেড় দিয়া পদ্ধতি অবলম্বন করব পো। গতিকে এই কার্যসমূহ আমি বাস্তবত রূপ দিবল সকলের ঐক্যমত লাগিব আর ঐক্যবদ্ধ হব লাগিব। ইয়ার বাবে প্রতিটি পদক্ষেপতে আবশ্যক হব জ্যেষ্ঠজনের দিহা পরামর্শ আর উৎসাহপূর্বক মন্তব্য। ইংরাজিত এখার কথা আছে, থিঙ্ক গ্লোবেলি এক্ট লোকেলি, অর্থাৎ নিজের অঞ্চলটির হকে কাম করা মানে ভূগোলকর বিষয়ে চিন্তা করা, জোরপুরি হাত পালেহি। গতিকে আমি সকলের প্রকৃতিক উদ্ধার তথা পরিস্থিতিতন্ত্র পুনরুদ্ধারের হকে চিন্তা আর কাম করার সময় আহি পড়েছে। এই পৃথিবীত আমি জন্মগ্রহণ করছো, এই বিনন্দীয় পৃথিবী আমার। গতিকে আমি কাম করো বহুজনের হিতর বাবে, বহুজনের সুখর বাবে। আমি আজাক আলোকসন্ধি দুরন্ত পথিক, বিশ্বজুড়ি দেখিছো মাথুন সংকটে ভরা চৌপাশ, সুস্থ পরিবেশ গ্রহার প্রাণত অযুত অভিলাষ।
1: ইমান পরে শ্রোতাসকলে বিকাশ শর্মা বৰুৱাৰ কথিকা পরিস্থিতিতন্ত্রক পুনরুদ্ধারের চিন্তা আর নবপ্রজন্মর করণীয় শুনিলে। কথিকাটি পাঠ করিলে কিশোরজ্যোতি কলিতায়।
2: বিজ্ঞাপন দিয়ক অগণিত শ্রোতার কাষ চাপক,
3: আওর ভয়েস গেটস ইউ হার্ড এভরিওয়্যার।
2: বিজ্ঞাপন জনসাধারণক সজাগ করিবলৈ আর সরকারি আসনির বিষয়ে অবগত করাবলৈ আমার ফোন নম্বরটি হৈছে
3: 6900453528।
2: আকাশবাণী গুৱাহাটী, সর্বক্ষণ সর্বত্র আপোনাৰ সৈতে।